আদি উডু থাকাই বিমগে গাইব মিল খুয়ে বড়গেম বানি আল্লাহ হাসে আদি কয়ামে বুমগে বাগু থুকে কান্তা লোলুগে এসফিয়ে জাহা হা হিন্দু খোলে ফাদে মেনুই নুয়ে নুয়াতা এয়াবুরে বেশ গাতে হামা কাশাবার আল্লাহ খমে খামেগে মাচ্চা খোলা দুম বান্তা রসখলাঙ্গে।

0: আদি আল্লাহ এ কলাঙ্গে হেদেবি তাকেতেন হিয়া তাতিয়া বা মিহুন নাটকা লেবি আদি তিয়া বা মিহুন রাক্কা তেরকন লিবগতম বাদেতি বেনে তন্তং ফারুবাদ থাকুন তিয়া বা মিহুন নাটকা লেবি আদি ফিনিহুন কাম তিয়া বা মিহুন রাক্কা তেরকুদ্দে ফেরান থাকাই হাঙ্গুরা ম্যাগেন রাক্কা তেরকম তিয়া বা মিহুন রাক্কা তেরকুদ্দে ফেরান্ত তেবা মিহুন নাটকা একলাঙ্গে দেবি তেবা মিহুঙ্গে মচ্চা একলাঙ্গে নিয়মায় ফুরি হেমা খো দেবানি এফাদাইনে এই তেবা মিহুং কিয়ামু মাটকাই
1: فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ
0: فَهِ إِوْرَمْ فُرَغَسْ دِيفِنَمَا فَهِ خَلَيْغِ فَانُغَ مَچَّنْ وَيْكَنْ كَشَوَرِي بَيَامْ بِكِمْ وَا إِوْوِمْ

আদি এউরেং এদুয়াহ আল্লাহ তসলিম কুরআনেতে আদি এউরেং আমিল্লেয়াং হাদায়গেন উলুনু বাতিল ইলাহুন্তা এউরেন না গিল্লিগিন দানেতে।

মিহুম আল্লাহুম আহদু কফিনামা এ আহদু তেবা মিহুম ফুদ্দাস আদি হুয়াত গদক কাশবর কুরমাফহ তেবা মিহুম এ হুয়াত উয়ানুলাশে এহেনি হামা কাশবরম আল্লাহি তেবা মিহুঙ্গে মচ্চ হেকিবে জামিনবে বডিগম্বা ফরাতে কমগা তেবা মিহুন লাফাবে হামা কাশবরম তেবা মিহুম কুরা কান্ত আল্লাহ দেনবডিগম্বেতে

গুলা রদি আলা হারুকুর মাফাহ এতি এতি কোলাং এ কোষা হালাকু কল্লি খামলে গে ফাদেং থিয়াবা মিহুন নো আসে এ বাহি আহদু তাউগে বারু লিবগত মাফাহ এ আহদু তং ওয়ালা বয়কু খামগা থিয়াবা মিহুন নো আসে থিয়াবা মিহুঙ্গে মেদুগা ফাসাদ বেরকং উফেদ্দুমা টাকা ওয়িং ইচ্ছে খামগা থিয়াবা মিহুঙ্গে হুয়া তং হাদময় এই থিয়াবা মিহুং করে এব্বয়কু আনেব্বয়কবুরে গিন বয়কু খামগা বিদান থিয়ে হামাকাশবরং আল্লাহ থিয়াবা মিহুং একমু ইমতিহান করবতে আদি থিয়াবা মিহুং খিলাফে উড়ুন খান্ত ওয়ামে দুহুং একলাঙ্গে থিয়াবা মিহুন্না বয়াং কদ্দেবানিকং কাশবরে

ফাসাদ কুরমঠকা ওইং ইচ্ছকম গা থিয়বা মিহুন নাহদাশে ফাহে এহেম ভেজ্জে নমা এ হুয়াগে সববুম ফাতিল সাবিত ওয়ে হুরম ফহ এ ফাতিল খসা লাগে হিঙ্গা দানতে আদি থিয়বা মিহুন আল্লাহগে মগুম মিসকুম একবাকুম উলুমগে সববুম মুসিবাতগে রাহ থিয়বা মিহুন লিব দানতে আদি বড়ুগেম ওয়া আযাব তিয়াবা মিহুন্নাম হুটে।

এই হামাকাশারম এউরেন আখরতকে মচ্চা দুনিয়াবি হায়াইন ইসকুলোমগে সাবাবুনে আদি হামাকাশারম কাফির ভি মিহুন্নাকা আল্লাহ তেদমাগে নুদাক্কাওয়ানিথে।

0: صحف إبراهيم وموسى. صدق الله العظيم.
1: تيزي بكير تقروان ميار غدين بار غدين ساده منت مي ديبهراجي غدو دي مي غدي غلغو مي كوري كنداني هدايت كمان پروگرام
2: রিশওয়াতাকি ম্যাং আল্লাহু আলুনং হারাম করেবি বড় তিফাফত হগ তেরিং ফাফাই কির জে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকমকা ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তত্তকা ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মচ্চা তেবামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি ওমা আদাবাতেরি ওমুগে মচ্চা তেবামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেকু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আফবান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমটকা এ মুদাতা তেবহি এ মুদাতা কুমবাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এবরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতি

0: البصر أو هو أقرب إن الله على كل شيء قدير
1: আদি উডুথাকাই বিমগে গাইব মিলখয়ে বড়গেম বানি আল্লাহ হাসে আদি কিয়ামে বুমগে বাগুতুগে কান্তা ললুগে এসফিয়ে জাহা হা হিন্দু খলে ফাদেন মেনুই নুয়ে নুয়াতা ইয়াবুরে বেস গাতে হামা কাশাবারম আল্লাহি কমে কামেগে মাচ্চা কুলাদুম ওয়ান্তা রসকলাঙ্গে
0: ওয়াল্লাহু আখ

আদি আনিয়াবের মিহু আজাব দেখে হিন্দু এউরেঙ্গে কিবেং এখান লুয়ে নুখুরাবা হুটে আদি ফাস কুরাবানে বয়কু খামগাবিস এউরেং নুমেবে মে।

আদি এউরেং এদুয়াহং আল্লাহ তাসলিম কুরআনেতে আদি এউরেং আমিল্লেয়াং হাদায়গেন উলুনো বাতিল ইলাহুন্তা এউরেন্না গিল্লিগিন দানেতে।

মিহুম আল্লাহুম আহদু কফিনামা এ আহদু তে ব্যা মিহুম ফুদ্দাস আদি হুয়াত গদক কাশবর কুরমাফাহ তে ব্যা মিহুম এ হুয়াত উয়া নুলাশে এহেনি হামা কাশবরম আল্লাহ ই তে ব্যা মিহুঙ্গে মচ্চ হেকিবে জামিনবে বডিগম্বা ফরাতে কমগা তে ব্যা মিহুম লাফাবে হামা কাশবরম তে ব্যা মিহুম কুরা কান্ত আল্লাহ দেনে বডিগম্বেতে

আদি উই গুড়া রদি আলা হারুকুর মাফাহ এতি এতি কোলাং এ কোষা হালাকু কল্লি খামলে গে ফাদেং থিয়া ব্যা মিহুন নো আসে এ বাহি আহদু তাউগে বার লিবগত মাফাহ এ আহদু তং ওয়ালা বয়কু খামগা থিয়া ব্যা মিহুন নো আসে থিয়া ব্যা মিহুঙ্গে মেদুগা ফাসাদ বেরকম উফেদ্দুমা টাকা ওয়িং ইচ্ছে খামগা থিয়া ব্যা মিহুঙ্গে হুয়া তং হাদময় এই থিয়া ব্যা মিহুং করে এব্বয়কু আনেব্বয়কুরে গিন বয়কু খামগা বেদানে থিয়ে হামাকাশবরং আল্লাহ থিয়া ব্যা মিহুং একমু ইমতিহান কুরবতে আদি থিয়া ব্যা মিহুং খিলাফে উলুনু খান্ত ওয়ামে দুহুং একলাঙ্গে থিয়া ব্যা মিহুন্না বয়াং কোদ্দেব্বানে কং কাশবরে

ফাসাদ কুরমটকা ওই ইচ্ছকমগা তিয়বা মিহুন নাহদাশে ফহে এহম বিজ্জনম এ হুয়াগে সাবাবুম ফাতিল সাবিত ওয়ে হুরম ফহ এ ফাতিল কসা লাগে হিগা দানতে আদি তিয়বা মিহুন আল্লাহগে মগুম মিসকুম ইকবাকুম উলুমগে সাবাবুম মুসিবাতগে রহ তিয়বা মিহুন লিবদানতে আদি বড়ুগেমবা আযাব তিয়বা মিহুন হুটে

এই হামাকাশারুম এউরেন আখরাতুগে মচ্চা দুনিয়াবি হায়াং ইসকুলোমগে সাবাবুনে আদি হামাকাশারুম কাফির ভি মিহুন্নাকা আল্লাহ তেদমগে নুদাক্কওয়ানেতে।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: تيسوي মেদগ্যাসুর নমা দগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে মালে ক্যারি গড়াতক মেদগ্যাসুর নমা দগুতু তিঙ্গড়ি 29 মিনিট কা দেমিগেনিস্তেনি কীর্ত করুয়া
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাহ মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন চবস দেবি এবহি একলে গফানুগে সুন্নতে
1: ಮೀ ದಿವೇರಾಜ್ಯಗೇಡು ಹಗಡಿ ಫಣರ್ಮೆಟ್ ಕಮಿಗೆನಿಸ್ತೀನಿ ಮಗರಿಬ್ ನಮಾದ ಕುತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್.

0: تتبعه منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر
1: صدق الله العظيم
2: صدق الله العظيم
3: مها حساب ميدوغ مفلاون مالانا ইরাদ কুরবিয়া আফিলা ওয়া লাকা কি গব্দ দখলম উম্মিদ গোকি বলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

0: Fayyurlu Tarihi. Assalamu alaikum. Ali Abdullah Badal Kolli Fayyurlu Tarihi misilsila ki program kaayku. Emtirina igodana fadan Fayyurlu Tarihi misilsila ki me kirit Qur'an ga nangani fawa fansavis rasul bekalunge risale taka adi kirit Qur'an ma rasulaga ki sunnatun sabit we fawa ekeki kankama adi kirit Qur'an ga aswa ibrat teri wahaka taka med balala ایک انکم لبین جہے فیلاوٹ تکا میں دو وسلم گے فرصت تنوز کو دنوں گے مقصد گے تیار کرا سلسلہ ہے می پروگرام فشانی سلسلہ گے کریگ پروگرام نمالی رو واہ گو سوئی حساب
1: علی عبداللہ علی سرگرنو ہی تکا ہم افید سوال تے کے ہوتی انگی تا می فرطم سوال کی میں اللہ نحی کرے وی کندتا کن دروے اللہ انگی وی گوتن علمکی مجتمع بیر کرن جہے نکمت تو می واہ کہتے Kubur yang kuwan itu tak kiri kubah itu, mewes anna soalan. Adi, emiha ku, ekahala maya tohiru miha ku, rasun nere fasadan jehene to, amil wazanu nere berukuran jehene to, mi soalan itu algonu kehitan, ade, deng mi wahake agulgen, algonu ham handaan ganani Allah Subhanahu Wa Taala ke wahyi basfulu. Lutu kefanu ke kaumu ke mihun, lutu kefana medu kanta kuri gue bayangko, mayang Allah Subhanahu Wa Taala kirit Quranu ke. العراف سورة تجعل أديها ديفن آياته وحي كروا فونني أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون تيباميهم غرشون إباميهم إجمالك لوتو كفانا إكلك فانا تبابي ميهم نريشة إباميهم نكى طهير وجم وابيك هما أقولنا مي واهك فشي حسابك مي أن خيالته مي حسابك بعد مي فديكم مي ميهم خيالته ناس مي غتك Sosialan mizhuni kiwe bae, nuna mihun fasada, nagala mizhuni kiwe bae. Hama egota, mi ibaratun algonu men balala fiya. Mi mihun miwaha ka mihin bunam ves ladu nuganna niheye. Baifaharan algonu menna mi mujtamaatau ga diri ulee iruga. Eba, fene mikahala kantata ves adi mikahala ibarata beenun kura adu ves ebaive. Ehwe mi khiyal algon ghitu ko mi ufede gote vi mihimwe genne bai mujtamaato ga algon me ngule mun daer algon me kamfata ve sama mikahala ibara bai faro ham aduwe ehwe ma ifaiter kama tohiru kama saftahiru kama hadimudu dar viyanu da amotaka duruma misala ka livat kuruma adi enunas lutuuma maguferuma mikahala kantakun saduumu ge ahudu veren evlonu gota nuule ekantakun duruma ki Kusaka, jurumaka, faafekan hadala, mujtamaatan algon menna visama, eba fene. Ehem vima, ehi ukubay den jihene kamen heye.
0: Den algonda mukhatav kurabati suwal dihim vidalima algonda ki ilmi mihakanwati algonda annuwaani kummetane bias, insaafu macha, be insaafu ara insaafu gelli jikama banya, hama ehenne waani ehenantho.
2: Ademi Sheikh Ibrahim ke wahai kau untuk dandang yang cekik hakikat kau orang mungkin insani tarikh, khasnya kau nabi bekalun, rasul bekalun ke tarikh kau orang balai alayar, ibis bekalaki, ibekalu ke ini risalah tu ke sabung, amil le kau muka hunun bekalin none. Adem kau orang mosaifan, tangkut kure jela mosaifan balai kau orang sekelifanus, mi banisa lebaya kami hunne kau kelifan jihodai keti firawan, fidai kau beranu. Adik aku awal faham dia awal main nabi Muhammad Sallallahu Alaihi Wasallam belajar kau kan sekali faham kamu kami hukum kiri ding lalu tu faham kamu kami hukum kuri kahkan tertentu kuri kamu kami nama es sekali faham kamu kami budang orang kuri sekali faham kamu kami hukum negeri jiwa daya keti entahnya kan hijau apa daya kanu engkau kami demi kuali abdullah bidadari yang hakikat tu ka awal meng risalah itu ka belajar leh bekalung kini bi hakgu tu dohenna es bahtu leh haluari mewah itu ki emi hukum dekikat tu ka emi hukum hakgu tu ka tibi emi mah hakikat tu ka Haggang haggu ke magamu ke novi batal ek magamat dam mejehni.
0: Sheikh Abdulaziz Hussein.
3: Ade, mi. Algun mi dah kemanda wahke ke algun hama wara muhimu mau duwe deng. Algun tu ti jawabah deterega wisnaja wahke dah kalian balai lar biwago tiki. Hagi katuga algun mengi teriya fonuwe komme rasuleki. Ebe fon tupul irusren fesigeng. Eto warang ifat teri amana teri. Bekalu, eh bima, eh bekalung, eh itu rupun nohat dawane. Ego tu mewago tiki kaum ke thirega, ebe pulu masyuru, beranfawani, ebefunneki iturpule nohdwa baike emima e komme bekala kuis ebekale ke dawat e kawbon hoshala iruga ei tedukan emi huna linge emima den hama ehin goten nove e kawmu nerelu nu emigin algonmingi ma nabiyya muhammad sallallahu alaihi wasallam warqat bin nawfal den nevi nun to kalege fan kawmu nerila duahu timan duniye ge hunna nama hadrangale
0: al sad musa nizar
4: ade dem mi আজি দে ইশারা করে নুকতা কি আলগড় মেং হামা বড় বড় ফাহ করে নুকতা এই মুজতমতো গাহ বড় বড় মি ফেন্ডম দনি নুবা আমল তং হিঙ্গা মিহু এমিহু একান্তত রঙ্গল কুরমটক বড় কিনা মাসে কেতে কে কুরাতা খাসকো একং এমিহু গে বায়ং ইতুর মিহু হোদমটক আস এমিহু এক ফাড় ফাড় গ ক্যাম্পেইন উস কুরাতা আলগড় নি ফেনে ওকি কহাল গতক এমিহ গে ওলন দং কোলে তাহজিব দং কোলে আদবরি গতকং উলেকম বন্যা ওকে বাইকু দেখি দানা মুজতামোগা এ মিফাদা বাদাখলাগে আমলতান নুনিয়া দীনা খিলাফ আমলতান হিঙ্গা বাইক বিসনিফা মেউননি এমিউনকি এই হামা আনে হেমড়া কয় না তাহজিব না তাহজিব বাইকম এমিউনকি জামানা মি গতক বেস গুলে জামানুগে উসুলতক ফেতে বাই নোনকম মিহঙ্গস মিকহালা এমিহুনগে বলুগা মি মিহুন এমিহুনা মালামা রদ্দ কুরা কহ তোহমতং আলোয়া এমিহুনগে আগুওয়াটা মিকহা কন্দত কুরাতং এফেনে এমিমা আগুমেন বরবড় ফা করে খাস কতেগা হেদি বড়ম অন্ন জুয়ান জিল তোগে সেকুন্ডি গহ গতুগা মিফাদা মি খিয়াল তো বরবড় আশাকন দাক মুজতমত ফসাদ গেন দারুগ এমি বড় আগুমেন ফা করে কম কি এহম জুয়ান জিল তো আগুমেন এমিহুন হেদি ওমং আনারুগা এমিং গতরেগ মিকহাল ওয়রতং ওমগ সাবম ওয়াগতকি এমিং একাকু আনহেকা গুলি গং গস এতা বায়র জুওয়ানুন তকে মি নুবামগা ওয়র ফসেহং ইবা গেন্দেবে এমে মি আগুমে ওয়র বড় সমালকন দেন জেহনে কামে কিতেমে মি কংকমা দেতরেগ মিদেন্নে বিকহাদ গতক মি দেখুন কমগা বেসাউ মিদেন্নে নুবা ফাহিশ আমলকা দেতরেগ এই রঙ্গলু কামে কাম ইকং কুরাবেক কিতেম সাফ কো ফেরন কম গাবি এস নো নেম কিতেম রঙ্গল ইকং গবুল কর কম গাবি ইকং নো রঙ্গল কম কাই হামা এম এস গবুল কুরান হামা এ মি ইকা কন তো গ সব মুইতমত ফসাদ লেগে দাগ তং আগল মে ফেনে হাগি গতু
0: শেখ ইব্রাহিম
1: হে মে আগল মে হার মি জবাব তকুম ইংগুন ইচকি হাগি গতু গ মি কহাল ফুরেদু মে গে আহুল বেরিং মি ফদ গতক ওয়াহক দেকুম কি আজাব মান জিয়েন কামে নোনে কমে জামানে গাওস মিফদ মিহুম মুজতমাতোগা দিরিউলে মুন্দানে মিফদ কঙ্কমামে দলগন মে বুনন জেহনি হাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হাকীকাতুগা আমি লিওয়াত কুরুম নুনম লুটুগুম নুনন মাগফেরুম নুনম মিনুম মিস নুবা ফাহিশ আমল কুরমকি নুত বাদাখলাগি আমল তং হিংগুমকি এয়ান আদব দেন জেহনে কামে মি বড়তে জারিমাত
0: আহমদ
5: আব্দুল কারিম আদে লুত গফানু গে কওম গে মিহুন নাকি হাইগাতু গ ওয়ার নুবা ফাহিশ আমলে হিংগম দিয়া বাই এমিহুন গে আমলে কি এগে কুরি এভেস বায়াকু কোফানু ওয়াফাদা নুবা আমলে কম কুরআন গ সিফা কুরা ওয়াফা আল্লাহ সুবহান ওয়া তাআলা এহমিমা এই ওয়ার নুবা আমলে ক ইগনি আদি এমিহুন না আল্লাহ দেবি আযাব কি ভেস এই এহেন এভেস বায়াকা দেওয়াফা নুওয়াফাদা আযাবে এহমিমা মি কম গে নুবাকা আলগুন মেন এগে মি আল্লাহ দেবী আজাবগে আজাবুম বেস আদি কুরআনুগা ওয়ার হারুকাশি ইবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমি হুঙ্গে এ আমালা বেহেগতুম বেনুন কুরা ওয়াফওয়ানি দে আলগুন মেনগে মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস মিকাম বরাবড কুভেরি কুরাবা আদি ফাওয়ে দেন লুতগে ফানু কওমগে মি হুঙ্গে আমালা বালায়রু এমি হুং কোঙ্গলু আমালা কি ফিরহেনুন এ জিনসুন গুলু হিঙ্গু ফিরহেনুন না ফিরহেনুন জিনসি গুলু হিঙ্গু এহনমো এস মিয়াদু আদি এবরে মা কুরিগ ইনসানু মেউলেনি আংহেনুন না আংহেনুন বেস জিনসি গুলু এব হিঙ্গা এ জিনসু কিরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিগে সাদস্তে এক আহার কুরি একাম বেস ওয়ানি হারাম কুরবা হাদিসুল কুরবা ফা মান আতাল রাজুলা রাজুলা ফাহুমা জানিয়ান ওয়া মান আতাল মারআতাল মারআ ফাহুমা জানিয়াতান ফিরহেনাকু ফিরহেনা ইগাতা আতুজনামা ফাহে এদেমিহুন নাকি জিনে কুরি দেমিহুন নে আদি আংহিনাকু আংহিনে গাত আতুজনে মফহ এদেমিহুন নাকিবেস জিনে কুরি দেমিহুন কামগে বেলেবেন আদে কিরিত রাসূলাগে মি বাসফুলগা একলেফানো কিনায়া বেনুন কুরবা ফনি সিদা বিদালুগ বদলুগা মি বাসফুলগে আসল মুরাদাকি ফিরহেনাকু ফিরহেনাকা জিনসি গুলু হিঙ্গা ফিনামা ದೆಮೀಹುಂ ವೆಸ್ ಬೆಲೆವೇಣಿ ಜಿನೇ ಕುರಿ ದೆಮೀಹುಂ ಕಮ್ಗೆ ಅದಿ ಅಂಹೆನಕು ಅಂಹೆನಕ ಜಿನ್ಸಿ ಗುಳು ಹಿಂಗಾಫಿನಮ ಎ ದೆಮೀಹುಂನಕಿ ವೆಸ್ ಜಿನೇ ಕುರಿ ದೆಮೀಹುಂ ಕಮ್ಗೆ ಬೆಲೆವೇಣಿ ಹೆಮ ಎಜ್ಜಿನ್ಸು ಗುಳು ಹಿಂಗುಮಕಿ ಹರಾಂ ಕಮಿಕ್ಕ ಕಿರಿತ ರಸೂಲಾಗ ಮೀ ಬಸ್ಫುಳು ಎ ವೆಸ್ ಒಳಮೆಣ್ಣೆತಿ ಎ ಬಂಗೆ ದೆನ್ ಎಜ್ಜಿನ್ಸು ಗುಳು ಹಿಂಗಾ ಮೀಹುಂಡ ಅದಬಿ ಗೊತ್ತುಗ ಮೀ ಒಂದಿ ಜಿನೇಗೆ ಅದಬ್ ಕಮ್ ವೆಸ್ ಮೀ ಹದೀಸ್ ಫುಳು ಎಂಗೆ ಎಹ್ ನಮ ವೆಸ್ ಇಲುಮ್ ವೆರಿಂಗ್ ಅದಿ ಜಿನೇಗೆ ಅದಬ ವುರೆ ಬಡು ಅದಬ ಎಮಿ ಹುಣ್ಣ ದೇನ್ ಚೆಹೆನ ಕಮ ವಿದಾಳುವೆ ಬೈಂಗ್ ಇಲುಮರಿ ವಿದಾಳುವಾಗ ಗೊತ್ತುಗ ಎಮಿ ಹುಣ್ ಜೆಹೆನಿ ರಜಮ್ ಕೊಫ ಅಂದಾದ ಅದಿ ಅಣಬ ಇಲುಮರಿ ವಿದಾಳುವಾಗ ಗೊತ್ತುಗ ಎಮಿ ಹುಣ್ ಮತಿ ಉಸ್ತನಕು ವಟ್ಟಾದ ಎಮಿ ಹುಣ್ ಜೆಹೆನಿ ಹಲಾ ಕೊಲ್ಲ ಕೊಮ್ಮೆ ಕಸ್ ಮೀ ಅಮಲಕಿ ವರ ನುಬ ಅಮಲೆ ಮುಳಿ ಇನ್ಸಾನಿ ಮುಜ್ತಮ ಮಿ ಅದು ಮೀ ನುಬ ಅಮಲುಗ ವಣಿ ಜೆಹಿಫ ಅದಿ ಇನ್ಸಾನಿ ಮುಜ್ತಮ ತವುಗೆ ಜುವಾಣು ಬೊಡ ಗೆಲ್ಲಿ ಹಲಾಕುವೆಗೆಂದ ಎಕ್ ಕಂತ ಮೀ ಎಜ್ಜಿನ್ಸು ಗುಳು ಹಿಂಗುಮುಗೆ ಸುಂಪ ಬಲಿಮಿ ಮೀ ವರ ಹಿತಾಮ ಹುರಿಕಮೆ ಎಯ್ ಅಳ್ಗೊಂಡ್ಮೆ ಇನ್ಸಾನುಣ್ಣಕಿ ಅಲ್ಲಾಹ್ ಸುಬಾನು ವತಾಲ ಬಿಮ್ಮತೀಗ ಕಲಾಂಗೆ ಖಲೀಫಾ ಕಂಕುರ ಎಹೆಂಗ್ ಹುರಿಹಾ ಮಹ್ಲೂಗುಣ್ಣವರ ಮ್ಯಾಕ್ ಕುರವ್ವ ಮತ್ವೆರಿ ಕುರವ್ವಾಫ ಫೋನು ಬಾಯ್ ಅದಿ ಎಕಲಾಂಗ ರುಹಿವಡಿಗಿಂಬ ಗೊತ ಹೇಗೊತ್ತುಗ ಬಿನ್ ತಾಮೀರು ಕೋ ಹೇಗೊತ್ತುಗ ದಿರಿಯುಳು ಮಟ್ಟಕ ಫೋನು ಬಾಯ್ ಎಹೆನ್ ನಮಸ್ ಅಳ್ಗೊಂಡ್ ಮೆಂಗೆ ಹಾಲು ಮಿ ಅದು ಹೈವಾನುಂಗೆ ಹಾಲವ್ವರೆ ಮಿವಣಿ ದಶ ಗೊಸ್ವ ಹೈವಾನು ನ ಬೆಹೆ ಇಲ್ಮ ವರಿ ವಿದಾಳುವ ಗೊತ್ತುಗ ಹೈವಾನು ವೆಸ್ ಕೊಂಗುಳೆ ಕಮೆ ನೋ ಏಕಿ ಎಜ್ಜಿನ್ಸು ಗುಳು ಹಿಂಗುಮಕಿ ಹೇಮ ಅಳ್ಗೊಂಡ್ಮೆಂಗೆ ಹಾಲತ್ತು ಮಿಯದ್ ಮಿವಣಿ ಹೈವಾನು ಗೆರಿಬಕರಿ ಜನವಾರವ್ರ ವೆಸ್ ದಶ ದರ್ಜೆ ಗೊಸ್ವ ವೆಹಮ ಮೀ ಅಳ್ಗೊಂಡ್ಮೆ ಬರಬ್ಬೊಡ ವಿಷ್ಣಂ ವೆಜ್ಜ ಮಸ್ಸಲೆ ಮುಳಿ ಮುಜ್ತಮಗೆ ಹುರಿಹ ಇನ್ಸಾನಿ ಮುಜ್ತಮಗೆ ಎಮ್ಮೆ ಎಕತಿಗಂಡಕವೆಗೆ ಮೀ ಮೀ ನುಬ ಸುಂಪ ಬಲಿಂ ಇನ್ಸಾನಿ ಇನ್ಸಾನಿಯತ್ತು ಸಲಾಮೆ ಕುರುವೇನಿ ಮೀ ಅಳ್ಗೊಂಡ್ಮೆ ಲೂತುಫಾನು ಕೌಮ್ಗೆ ವಾಹ ದಕ್ಕಾಯಿರು ಅಳ್ಗೊಂಡ್ಮೆ ಇನ್ಸಾನಿ ಮುಜ್ತಮ ತೋಗ ಮಿಯದು ಮಿ ನುರಕ್ಕ ತಿರಿ ವಬ ಫಿತ್ರಿಫ ವಾಕಂ ಫಾಹಕ್ಕೊ ಅದಿ ಎಕಮ ಹಲ್ಲೆ ಹೋದ ಮಸೆ ಕುರುಮಕಿ ಎಮ್ಮೆಂಗೆ ವಾಜಿಬೆ ಅಳ್ಗೊಂಡ ಹಿವಣಿ ಮಿಯ ದುನಿಯಾಗೆ ತರಗ್ಗಿ ಎಫ್ವ ಗೌಮ್ ತೋಗ ಗಾನೋಣಿ ಗೊತ್ತು ಹುದ್ದ ಕಮೆ ಕಮುಗ ಮಿಕಂ ಎಬ ಹದೈ ಅದಿ ಇನ್ಸಾನಿ ಹಗ್ಗುತ ನಿಗುಳಾಗತು ಕಮುಗ ದೇಕೆಯೇ ಮಿಕಮ ಹುದ್ದ ನುದಿನುಂಗೈ ಏ ಮೀ ದುನಿಯಾಗ ಮಿಯದು ಜುಮ್ಹೂರಿಯತ್ ನೋತ ಡೆಮೊಕ್ರಸಿ ಎತನೆಗ ಒಣ್ಣ ಕಮ ಫಹುರ್ ವೆರಿವ ಗಿನ ಕೌಮ್ ತೌಗ ಕಂತ ಹುರಿಗೊತಕಿ ಇನ್ಸಾನಿ ಹಗ್ಗುತಕ ಖಿಲಾಫ್ ಕಮೆಕ್ಕಮ ದೆಕೆನಿ ಎಜ್ಜಿನ್ಸು ಗುಳು ಹಿಂಗುಮುಗೆ ಹುದ್ದ ನುದೀಫಿ ನಮ ಏ ಮೀ ಕೊಂಕಹಲ ವಿಷ್ಣು ಎಬ್ಬೆ ಅಳ್ಗೊಂಡು ಹಿತಾರ ಇನ್ಸಾನು ಮಿಹಾರು ಮೀ ವಿಷ್ಣನಿ
4: ಅಲ್ಲಿ ವಿಷ್ಣು ಮಾದ್ರೆ ಅಳ್ಗೊಂಡು ಹಿವನಿ ಅಳ್ಗೊಂಡು ಎಮ್ ಎಮ್ ಎಸ್ ವಿಷ್ಣು ಜೈಫ ಮಸಾಲೆ ಹೆಂಗೈತಿ ಮಸಾಲೆ ಹಾಕಿ ಅಬ್ದ ಅಜೀಜ್
3: ಅಲ್ಲಿ ಅಬ್ದು ಅಳ್ಗೊಂಡು ಅದು ಹೆಂಗೆ ಇಚ್ಚಂಗೆ ಇತರ ಕೊಲ್ಲ ಹಿವೆ ಐ ತಿಯಾ ಗುಳು ಹುರಿ ಇಚ್ಚೆ ಹೆಂಗೈತೋ ಐ ಅಳ್ಗೊಂಡ್ ಮೇಲೆ ನಂಗೆ ಅಲ್ಲಾಹು ಸುಬಹಾನಹು ವತಾಲ ಅಂಬಿಂಗ್ ಹುದ್ದ ಕುರವಾಫ ವಿ ಇರುಗ ವಕಿ ಉಸೂಲ್ ತಕ್ಕ ಕವಾಯಿ ತಕ್ಕಿಗೆ ಮತಿ ಅಂಬಿ ಬೇಣು ಕುರು ಮೀ ಒಂಡೆ ಹೆಂಗೈತೋ ಎದ್ದಾಂ ಮುಗಾವೆಸ್ ಎದ್ದಾಂ ಕುರಂ ವಿ ಗೊಬ್ಬೆಸ್ ಅಳ್ಗೊಂಡ್ ಮೇಲೆ ಬಯಾನ್ ಕೊದ್ದೆವಾ ಮೀ ಒಂಡನಿ ಏಯ ಖಿಲಾಫ ಅಳ್ಗೊಂಡ್ ಮೇಲೆ ಕಂತ ತಕ್ಕಿ ಕುರಾ ನಮ ಏಯ್ ವರ ಗೋಸ್ ಕಮಕ ವೆಗೆಂದಾಣಿ ಇನ್ಸಾನಿ ಉಸೂಲ ಮುಳಿ ಖಿಲಾಫ್ ವಿ ಹೆಂಗೈತೋ ಎಗೊತ್ತು ಅಳ್ಗೊಂಡ್ ಮೇಲೆ ಮಿಹಾರಕಂಗೈಸ್ ಮಿ ಉಸೂಲ್ ತಕ ಖಿಲಾಫ್ ವಾ ಖಬರ್ ತಂಗ್ ಅಳ್ಗೊಂಡ್ ಮೇಲೆ ಲಿಬೆ ಮುಂಗ್ ಎಬದೆ ಮುಳಿ ದುನಿಯೇಗಾವಿಸ್ ಕುರಮು ಅನ್ನಕಂತ ತಕ್ಕಿ ಹಂಗೆ ಮೀ ಅನ್ನೋ ತಾಂಬಿ ಮೀಹ ಫುರಗಸ್ಪರ ಬೇಣು ಕೊಡು ಹೆಂಗೈತೋ ಮೀ ಕಂತ ತಕ್ಕಿ ಖಂಡೆ ಇಳಿಗಿ ಇಸ್ಲಾಮ್ ತಿ ಹರಾಂ ಕುರವ ಮಣಾ ಕುರವ ಹಕಮೆ ಮಾಯ್ನ ಬಿಯಾಗ ವಾ ಇದುಗೆ ವರಗದ ಬಸ್ಪುಳೆ ಬೀಗ ಓ ಹೆಂಗೈತೋ ಹದೀಸ್ ಪುಳ ಕುರಬಣಿ ಮನ್ ಅತ ಹಾ ಇದನ್ ಔ ಇಮ್ರಾತನ್ في دبرها فقط كفر بما انزل على محمد حيد وريكا ادان كرما ادي ان ابي ميها فرقس باي بينو كرمكي بينو كوفي ميها دناشه اينكي محمد جفان مچ باوالي وتكچ انكار كوفي ميه كي كفر كوفي ميه كي ايما انسان الغون مي مسلم مسلم كي درجه ان كافر كي درجه وتي كمي الغون مي كوگ نواني كوتكس
4: الشيخ ابراهيم
1: ادي الغون مي مي واهك ಮೀ ಗೊಫಿ ಎಪ್ಪ ಬೆಹಿಗೆನ್ ದಿಯ ಕಮ್ ಗೊವೆಸ್ ವಾಹಕ ಮಿ ದಿಕೆವೆಣಿ ಹಗೆ ಗತುಗ ದೂತ ಅಲೈಹಿ ಸಲಾಂಗೆ ಕೌಮುಗ ಮೀ ಹುಂಗೆ ವಾಹಕಯ ಎ ಮೀ ಹುಂಗೆ ಅಮೌತವಗೆ ವಾಹಕ ಅದೆ ಅಲ್ಲಾಹ್ ತಾಲ ದೂತ ಅಲೈಹಿ ಸಲಾಮ ಎಕಲ ಇಫಾಣುಗೆ ಅಹುಲು ಮೇರಿಂಗ್ ಮೀ ಮೀ ಹುಂ ಮಿ ಕುರಮುಂದಿಯ ನುಬ ಫಾಹಿಶ್ ಅಮೌತಕುಂ ವಣಿ ತೋಹಿರ್ ಕುರವಾಫ ಎನ್ ನಮ್ಮೆಸ್ ಎಕಲ ಇಫಾಣುಗೆ ಅಂಬಿ ಕಂಬಲು ಎ ಮೀ ಹುಂಗೆ ತೆರೆಂ ವಣಿ ಹಿಮೆನಿಫ ಎಮ್ಮೆ ಫುರಿಹಮ ಗೊತ್ತುಗ ಲೆವ್ವಿ ಬೈಗೆ ಗೊತ್ತುಗ ದೂತು ಫಾಣ ತಬಾ ಮೀಹುಣ್ಣ ಅದಿ ಎಕಲೆ ಫಾಣುಗೆ ದರಿಫಸ್ಕೊಳುಗೆ ಮೀಹು ಹಿಮಿಣಿ ಫಾವೆ ದೂತುಗೆ ಫಾಣ ಸದೂಮುಗೆ ಅಹುಲು ವೆರಿನ ತೆದುಮಗ ಎಕಲೆ ಫಾಣು ಗುವಾಲೆವ್ವಿ ನಮ್ಮೆಸ್ ಎ ಮೀಹುಂಗೆ ಫರಾತು ಹೇವ್ ಬದಲೆ ನೆಂಗ್ ಆಸ್ವೆ ಮಗುಫೇರು ಎಕ್ವರಿನ ಖಿಯಾಣೆತ್ತಿರುವು ವಾವ್ದ ಖಿಲಾಫು ಎಬಾ ಮೀಹುಂಗೆ ಮಜ್ಲಿಸ್ ತಕ ನಾದಿ ತಕ ಹಾಮತಂತಾಗ ಫಾಹಿಶ್ ಅಮಲ್ ಹಿಂಗು ಮಿಫದ ಕಂತತ್ತ ಹಿಂಗುಮುಗ ಜನವಾರುಣಕ್ಕೆ ಎಫ್ಫದೆ ಎ ಮೀಹುಂಗೆ ದಿರಿಯುಳು বিনা কোফা অতীত মিওয়াহক গুড়িগেন লুতুগ ফান এমি হুন আল্লাহুগে বসফুল ইবাবা ইনজারু দে ভিমা এমি হুন গুনাকমা কিরত কুরআনুগ সিফা কোফা সূরাতুল আনকাবুতুগ মান আল্লাহ ওয়াহি কোরওয়া ফুননি ইতিনা বি আযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন কালেক ফান তেদু বহুম ওয়াহক দাক্কা কম ওয়ানাম নুমত তি বিদালুই তেদু বস নাম আল্লাহুগে আযাবু নিকান গনেস দে ওয়াশ দেন লুত আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে হযরতুন মি ফাসিদ কওমুগে মচ্চ নাসরু দেবুন এদি ওয়াডাগে দোয়া কুরবনি আল্লাহ তাআলা মি বা মি হুনগে মি গীরে তরিকমা মি রুলিগে মচ্চ একলাঙ্গে গীরে তরিকং একলাঙ্গে কোফা ফুনুবি এমি হুনগে মচ্চ আদি একলাঙ্গ রাসূলাগে দাওয়াতং ইজাবা দেবি আদি একলাঙ্গে মালায়েকাতুন এমি হুনগে গাতা ফুনুবি মিফহার মি মালায়েকাতুন সাদুমা ওয়াডাগে মগমতিন ইব্রাহিম আলাইহিসসালাম জিয়ারে কুরাওয়া একলে ফানা দেবি দারিকালুন লিবডানওয়ানকমগে উফাভেরে খবর দেবি বিবাহ কির কুরআনুগা আল্লাহ ওয়াহি কুরওয়া ফুননি ক্বালা ফামা খাতুবকুম আইয়ুহাল মুরসালুন ক্বালু ইন্না আরসালনা ইলা কওমিন মুজরিমিন লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন মি সূরাতু যারিয়াতুগে এত্তিরিহুম সূরাতির সুনায়াতুগে নিলা মানেকি ইব্রাহিম আলাইহিসসালাম এ মালায়েকাতুন বিদালুয়ে এ আল্লাহুগে রাসূলুন্নে এ মানেকি আল্লাহুগে রাসূলুন গতুগ আল্লাহ ফুনুই বেগ গতুগ ইনসানুগে গাতা ওয়ানেনো মালায়েকাতুন কুমবাতি তিয়ে বেকলুন তিয়ে ওয়ানেনোনি কুম বেনুমে গাতোয়ে এ বেকলুন দেননেবি তিমম বেকলুন ফুনুইগেন ওয়ানি কাফির কওমেগে কাইরেশে এই লুতুগে ফানুগে কওমুগে মিহুন্নে এই এমিহুঙ্গে মচ্চান আলিফানুম ফিহেফাওয়া মাশিগে হিলাউ কেউমশে এ হিলতা কি এ মুসরিফুন নাটকা কালে ফান হদ্দমা বড়করে রসকলাং হযরতুগা ফাহাগা লেভিগেমওয়া হিলতেকে দেন সাইদ বুন জুবের আদি আসসিদ্দিয়া গথাদা মুহাম্মদ বুন ইসহাক রিওয়া কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম মি ওয়াহক ফুল অ্যাড্রেস এম ফ বিদালবিয়ে তিয়েবেকলুম তিনসতেক মুমিনুন তিবি তানে হালা কল্লবানি তোয়ে দেন এবেকলুম দেননেবি নুনেকে দেন ইব্রাহিম আলাইহিসসালাম দেননেবি এহমবিয়া দুইসতোরক মুমিনুন তিবি তানে হালা কল্লবানি তোয়ে এবেকলুম মি দন্নবানি নুনেকে আনিকাস ইব্রাহিম আলাইহিসসালাম বিদালবানি এহমবিজা সালিস মুমিনুন তিবি রশেন হালা কল্লবানি তোয়ে এবেকলুম দন্নবানি নুনেকে আনিকাস ইব্রাহিম আলাইহিসসালাম বিদালবানি এহমবিজা সাদ মুমিনুন তিবি রশেন হালা কুরবানি তোয়ে এবেকলুম নুনেকে বিদালম ফু আনিকাস ইব্রাহিম আলাইহিসসালাম বিদালবানি এমমে মুমিনে হুনলাই তানে বেস হালা কল্লবানি তোয়ে দেন এবেকলুম বিদালুই নুনেকে ইব্রাহিম গফানুগে মিওয়াহা কালগুন মিন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতুগে 32 ওয়া আয়াতুগে ইতরা বায়ান কদ্দেম গতুম ওয়াহি কুরবানি ক্বালা ইন্না ফীহা লূত ক্বালু নাহনু আ'লামু বিমান ফীহা মানেকি ইব্রাহিম গফানু বিদালুই হামকাশোরুন এতনুগা লূত গফানে বহুন্নেবি দেন মালায়েকাতুম মি দন্নাওয়ানি মান আল্লাহ ফুনুই মালায়েকাতুম দেননেবি কুমম মিওয়ানি তিমম মিন্নান এতনুগা ওয়া মিহুন এঙ্গে এহেম ভিমা মি এতাগে হালত হুরিগে মি
3: আদে আলোন ইব্রাহিম আদি তিয়া তিওয়াহ কর তাফসিল কো ইব্রাহিম তি বায়ান কো দেবি দেন আলোন ইতাঙ্গারনি মি ইয়াং আসদুগা তারিখ লিয়ন তেরিং হাম বাবে গে গতুগা বায়ান কো আদি কুরআনু গা বেস মুজাদালা গে মানা গা আসে মি ইননি কি বেগেম বায়ে মেহি মি বি দত এই ইনসানি ফিতরত গে গতিং এই তিমা গে তিমাগে মিহুন নত আইলি আইলাগে মিহুন সালামাই কুরুম এহমিম কুরআনু গাস হাম কান্ডেলিগিন আইস আঙ্গা হবিতা কো আমফুসাকুম ওয়া আহলিকুম নারা তিবা মিহুন গে আইলি আলফান সালামাই কুরা এই হাম গামস ফিতরি গতুন এদে কামে এমা ইমাম তোবারি লিউবাফা ওয়ে হাকিকাতু গা এতানু গা লু মি উফাবের খবর দেবু মাফহু এ কওম লুত গিফানু গে কওম হালাক কুরুম গে খবর দেবীমা ইব্রাহিম আলাইহিসসালাম হুসনাওয়ারাতি এনেক লুত গেফানা একলে গেফানু গে আহল বায়ে তুম আমা আলাহ কুগিন দানি বায়ে কিহিনে বায়ে মিকং অতি এমিম একলে গেফান মি দন্নওয়ানি ইব্রাহিম ইদালে গত মেহ মেহ মি ইতানু গে ফাস মি হুন ফান সাস মি হুন ওয়াত বার মি হুন ওয়াত দিহ মি হুন ওয়াত একক এহ হুরে জিকম বনি এমমে ফহং একলে গেফান মি দন্নওয়ানি ইন্না ফিহা লুত লুত আলাইহিসসালাম তাহব হুনবি কিহিনে গে মালায়েকাতুনে তিবে কলুম কওম হালাক কুরওয়ানি দিন মালায়েকাতুম মি দন্নওয়ানি نحن أعلم بمن فيها لن نجينه وأهله إلا مرأته كانت من الغابرين تمن ميهن دنمو يتنوغا تبي كومبك لوتك فان يتنو سلام وراغنوان عدي اكلي فانو أهل سلام وراغنوان ايه ترين اكلي فانو أميكمنو فيها انو طيبا
1: asaddi vidaluvi ibrahim gafanuge arihun malaikatu nukume wadaagen lutu gafanuge ariha wadaagate ei duwalege menduru wagute sadum kora ara hamwetana lutu gafanuge anhem bekamalaka baddaluve dem mi bekamale ka mi bekadum midannawani timam men tibene tane mirasun de vidana heyye ekamana vidaluwani tiyataga madu korawasha mirasan nuwannaashe tiyataga madu korawashe mirasan nuwannaashe timankamana eba wadaen nome den ekamana dutufanu gariha wadaen vidaluwani bappae rasuge dorukariga wara riiti zuwanunga baeko eba tibbe den ekamana vidaluwe mirasan emihun weddumuge sawum timam men fadiha wedaane ti mirasan nuwaddaashe ekamaku dutufanu vidaluwani ehenaku nuwane emihun na mehmandari ada kurama hengaashe mige mihun nu mihun na nege gotan mikan kurama hengaashe den dutufanuge ge e mehmanu genne vikamma mi vani ekama guligen lutuge faanuge ambikambalu rashtriya nokume mi

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহ গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনুকুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এলিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে